0: তুমি যাও না মাইত, তুমি নাচেক বিছট্টে শুয়াছ।
1: তাই চাঁড়ে নিকো না, বাঁচ্যৌ ভনে অর্ক সাল নাচাউলা নি তিজমা ছমি ছমি।